নিজ ক্যারেক্টার কু নেই মানে ড্রামার খুব বেশি বেশি আটটা দশটা মেল ক্যারেক্টার খুব জোরে গোটাই দুইটা লেডি আর্টিস্ট ড্রামার ইয়ে হচ্ছে অপেরা সেমতি পনেরো ষোলটা খন্ডে মেল আর্টিস্ট হচ্ছে চার পাঁচটা লেডি আর্টিস্ট বি রখা যাচ্ছে কিন্তু এই তাকে নাটক রূপ দেওয়াটা ভারি কষ্ট মানে সিন ওয়াইজ চরিত্র মু এইটা মু কেতে স্টোরি করবি কেতা দৃশ্য করবি কেতে মেসেজ যাব তার গোটে রাফ ইয়ে করি সেমা নামকরণ কম দেবি কম করবি এসব ইয়ে এই বিষয়টা কে জানি যেমন লেখুচি বি ফর্মুলাটা জানতি না মো টিকি ফিলোসফি উপরে মোট দর্শন তত্ত্ব উপরে টিকি বেশি ইয়ে করে তাছড়া নাটক ইয়ে কমেডি ফমেডি নদেলে লোক মানে তো আগ্রহ করবে না অতএব করে ফিলোসফি হলে মধ্য মু কমেডিটা বেশি গুরুত্ব দিয়ে।

শ্রোতা বন্ধু, আজি সমাজের যুবগোষ্ঠী এক সংঘর্ষ ভিতরে বঞ্চুছি। সে মানসিক সংঘর্ষ হু, শারীরিক সংঘর্ষ হু, বা বিভিন্ন প্রকার সামাজিক সংঘর্ষ হু, সংঘর্ষক সে আহ্বান কদৌছি এবং সংঘর্ষ ভিতরে বঞ্চবাক চেষ্টা করুছি, খোঁজুছি টিকে শান্তি। হলে আজির ভৌতিকবাদী সমাজের অনেক শান্তি খোঁজবার ব্যস্ত লাগে, কেতেক তীর্থযাত্রারে, কেতেক ধন এবং প্রতিষ্ঠারে, এবং কেতেক ভৌতিক বিলাসরে সুখশান্তি খোঁজুছন্তি। যে পর্যন্ত জনে ব্যক্তি আত্মসচেতন আড়কু ন ফেরে, সে পর্যন্ত সেমানঙ্কর সন্ধান অসম্পূর্ণ রয়েথায়। ভারতীয় পৌরাণিক কাহিনীরে কস্তুরী মৃগঙ্ক উদাহরণ প্রসিদ্ধ। কস্তুরী মৃগ কস্তুরীর সুগন্ধরে আকর্ষিত হয়ে এঠাকু সেঠাকু দৌড়ে। সে জানিপারে না যে সে যে সুগন্ধ খোঁজুছি তাহা তার নাভি ভিতরে হি অছি।

প্রিয় শ্রোতা বন্ধু, ধন সম্পদ পদ প্রতিষ্ঠা মানুষকে বড় করে না, উত্তম চরিত্র হি মানুষকে সত্য এবং মহান করে। চরিত্র হচ্ছে মানুষের আন্তরিক সৌন্দর্য, যাহা কথা, কাম ও ব্যবহারে প্রকাশ পায়। সত্য, নম্রতা, করুণা ও শিষ্টাচার এইসব উত্তম চরিত্রর ভিত্তি। জীবনের বিফলতা আসিপরে, কিন্তু চরিত্রহীনতা মানুষকে সমাজের অপমানিত করে। যেঠার চরিত্র অনেক বিশ্বাস ও সম্মান নিজে আসি থাকে। মহাত্মা গান্ধীক জীবন আমাকে সত্য ও চরিত্র শিক্ষা দিয়ে থাকে। আজির যুবপিঢ়ি পাই জ্ঞান ও সহ উত্তম চরিত্র গড়া অত্যন্ত আবশ্যক। মনে রাখন্তু, ধন হারিলে কিছু হারে, স্বাস্থ্য হারিলে বহুত কিছু হারে, কিন্তু চরিত্র হারিলে সবকিছু হারে। এই বার্তা সহ আজির যুবাণী পরিসরর বিদায় নেছি। পুনি আউ কেউদিন কেউ কথা সহিত আপনার মানুষ ভেটবি। নমস্তে।

শ্রোতা বন্ধু, আউ কিছুক্ষণ অন্তরের সন্ধ্যা 6:02 নিবেদন করিব বন সুরভি। আজ এথিরে নিবেদন করিব জুহাঙ্গ গীত পরিবেশন করিবে গোপ জুহাঙ্গ এবং সাথী। সন্ধ্যা 7:00 আলবম গীত, সন্ধ্যা 7:30 আম চাষবাস, সন্ধ্যা 8:00 চলচ্চিত্র গীত, সন্ধ্যা 8:15 নমস্কার কেন্দুঝর আজি প্রকাশ করিবু নমস্কার কেন্দুঝরর সাপ্তাহিকী সংস্করণ।

0: শ্রোতা বন্ধু, আমার দ্বারা কার্যকারী হয়েছে অনেক মহিলা কেন্দ্রিক যোজনা মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্যতম। গরিব পরিবার মানুষ মাগণারে গ্যাস সংযোগ দেওয়া এই যোজনার মুখ্য উদ্দেশ্য। কাঠ নড়া ঘষি তথা কয়লা ধূঁয়ারু মহিলা মানুষ সুরক্ষা দেওয়া সহ স্বচ্ছ রন্ধন ব্যবস্থা প্রদান করা এই যোজনার প্রকৃত আভিমুখ্য। মাগণারে এলপিজি সংযোগ পাই এবং গ্যাস চুলি সহায়তা পাইবা পাই মহিলা হিতাধিকারী মানুষ আবশ্যক কাগজপত্র দেবাকু পড়ি থাকে। এই যেমিতি আধার কার্ড বা রাশন কার্ড, ব্যাঙ্ক খাতা, ঠিকানা প্রমাণপত্র, আধার নম্বর সহ সংযুক্ত হয়েথিবা মোবাইল নম্বর দেবাকু পড়ি থাকে। তেবে এই যোজনা মহিলা মানক পাই কেতে উপযোগী, বিশেষ করে রন্ধন প্রণালীকু সহজ করিবা এবং ধূঁয়ারু বর্তিবা পাই হাত পাহান্তারে রন্ধন গ্যাস মিলিবা কেতে ফলপ্রদ, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করে আজর আলোচ্য বিষয় উজ্জ্বলা যোজনা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা গবেষিকা অনসূয়া মহাপাত্র।
1: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারত সরকারক পক্ষরু আম দেশরে কার্যকরী হেউতবা এপরিক যোজনা যদ্বারা আর্থিক তথা সামাজিক স্তরের দুর্বল মহিলাঙ্কু স্বচ্ছ ভোজন প্রস্তুত পাই জালিনী বা ইন্ধন রূপে প্রাকৃতিক গ্যাসকু যোগাই থাকে। এঠারে উল্লেখ করিবা অত্যন্ত জরুরি যে ইয়া মধ্যে উজ্জ্বলা যোজনার কার্যকরী হেবা 10 বর্ষ সম্পূর্ণ হয়েছি। এক দশন্ধির উপকারিতা কেবল সেই মহিলাটি হি অনুভব করিপারিছি। আশ্বস্ত মধ্যে হয়েছি নিজের দুর্দিন গুড়িকর বিলয় দেখি। ভোজন পাই যে গুরু দায়িত্ব তা নিকটরে এলপিজি সিলিন্ডার পাইবা পরে তা মুহরে খুশির লহরি খেলি যাইছি। বিগত 10 বর্ষ পূর্বে অর্থাৎ 2016 মে মাসরে পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয় পক্ষরু এই উজ্জ্বলা যোজনা কার্যকরী হয়েছিলা। ভারতর যশস্বী প্রধানমন্ত্রী 2016 মে 1 তারিখ দিন উত্তরপ্রদেশর বলিয়াঠারে এই যোজনার শুভারম্ভ করেছিলেন। এক আর্থিক অনগ্রসর পরিবারর মা ভৌণী মানকর ভোজন প্রস্তুতি সময়রে সম্মুখীন হেউতবা দুর্দশাকু দূরীভূত করিবা থিলা উজ্জ্বলা যোজনা পরি এক প্রমুখ কল্যাণকারী যোজনার আভিমুখ্য। এহা ব্যতীত পরিবেশ প্রদূষণকু অর্থাৎ বায়ু প্রদূষণকু প্রতিহত করিবা মধ্যে এহার লক্ষ্য থিলা। বাস্তবরে এক গ্রামীণ পরিবারে আম জেজেমা বা মাঙ্ক সময়রে পরিবার সদস্যক পাই মুঠাই ভোজন প্রস্তুত পাই যেউ সবু সমস্যার সম্মুখীন হইতান্তি তাহা অত্যন্ত দুঃখদায়ক। বাড়ি বগিচারু সংগৃহীত জালেনি, শুখিলা পত্র, গাই গোবরু প্রস্তুত শুখিলা ঘষি ফড়া কিংবা কিনিথিবা কাঠকু মাটি চুলিরে জালেনি ভাবে ব্যবহার করি রোষেই করিথান্তি। বেলে বেলে এই জালেনির অভাব মধ্যে পড়ি থাকে। আউ বর্ষা পাগরে আহুরি দয়নীয় স্থিতি। ওদা জালেনি হেতু চুলির ধোঁয়ারে আখিরু লুহ সহিত কাশি কাশি বিব্রত সেমানে হুঁতি। পুনি রোষেইরে সমগ্র দিনটি মধ্যে বিতি যায়। ধোঁয়া হেতু বায়ু প্রদূষণ মধ্যে বৃদ্ধি পায়। যেতবে সমগ্র দেশের মহিলা সশক্তিকরণ ও নারী বন্দনকু নেই উচ্চাঙ্গ স্বর উঠি থাকে, সেঠারে পাকশালে যদি সাধারণ মহিলাটি ভোজন প্রস্তুতিরে নিজ জীবনকু দয়নীয় ভাবে অতিবাহিত করে, তেবে মহিলা সশক্তিকরণ কিপরি বা সম্ভব হুয়া? বিকশিত ভারত গঠনের গ্রামীণ দুর্বল মহিলাটি কেমিতি বা ভাগিদারি নেই পারন্তা? তেণু গ্রামীণ তথা আর্থিক দুর্বল বর্গর মহিলা জীবনকু সহজ, সরল, সুন্দর করিবা পাই পারম্পরিক জালেনিকু প্রতিহত করি প্রাকৃতিক গ্যাস বা এলপিজি কু যোগাই দেবাকু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কার্যকরী হয়েছিলা। এই যোজনা

0: এই সময়ের রাজা মানক দৃষ্টি পড়িগলা স্বর্গর সুন্দরী মূর্তির জন্ম হলা কেমিতি।
1: ওহো
0: এই সময়ের
1: হ্যাঁ,
0: বাঙ্কর দিগুরু অতি প্রাচী কবি গোটে পদ লেখিলে,
1: কোন বলি লেখিলে?
0: চালি আসছন্তি
1: ওহো
0: সব বিচার কলে,
1: হ্যাঁ
0: দুই কে দুই বেদনা
1: আহা
0: চাহিন দেলারে, দুই কে দুই
1: বিবদনা
0: হ্যাঁ
1: চাহিন দে।

শ্রোতা বন্ধু, 1999 মসিহারে মুক্তিলাভ করেছিলা এই চলচ্চিত্র। এই চলচ্চিত্র নির্দেশনা করেছিলেন ডেভিড ধাওয়ন, প্রযোজনা করেছিলেন বিষ্ণু ভগবানী। পারিবারিক কাহিনী সহ হাস্যর মিশ্রণ দর্শক মনকু অত্যন্ত আকর্ষিত করেছিল সেই সময়। চলচ্চিত্র মুখ্য ভূমিকার সলমান খান, করিশ্মা কাপুর, সুস্মিতা সেন এবং অনিল কাপুর। সেমানকর অভিনয় পরে এই চলচ্চিত্রের গীতগুলিক মধ্যে হয়েছিল বহুত জনপ্রিয়। আজি মধ্যে সেই স্বর শ্রোতাঙ্ক মনরে সতেজ হয়ে রয়েছে। এই চলচ্চিত্র সঙ্গীত নির্দেশনা দিয়েছিলেন অনু মল্লিক। তাঁর স্বরের গড়া প্রত্যেক গীত দর্শক হৃদয় ছুঁইছিল। তবে আসন্তু আরম্ভ করিবা সঙ্গীতর দ্বিতীয় পর্ব, সঙ্গীত যাত্রার দ্বিতীয় পর্বরে প্রথমে শুনিবা চঞ্চল প্রেমর রঙ্গরে রঙ্গা লোকপ্রিয় গীত চুনরি চুনরি। এই গীতকে সুরদান করেছেন অভিজিৎ ভট্টাচার্য এবং অনুরাধা

প্রিয় শ্রোতা বন্ধু, সঙ্গীত হচ্ছে সেই মাধ্যম যা মনর অকুয়া কথা স্বরে প্রকাশ করে। বিবি নম্বর ওয়ান রীতগুড়ি করে সেই প্রেমর মাধুর্য, হাস্যর চঞ্চলতা ও ভাবনার স্পর্শ রয়েছে। এবে আগে গীত, লোকপ্রিয় গীত মেহবুব মেরে। সঙ্গীতর তাড়ে তাড়ে এই গীত দর্শক হৃদয়ে তোলিতা সেদিন উল্লাসর তরঙ্গ।

প্রিয় শ্রোতা বন্ধু, এভাবে অনেক সুন্দর সুন্দর গীত মাধ্যমে বিবি নম্বর ওয়ান আজি মধ্য চলচ্চিত্র প্রেমীক মনরে অমর হয়ে রয়েছে। হাস্য ও সঙ্গীতর এই সুন্দর মিলন চলচ্চিত্রকে দিয়েছিল অপার সফলতা। এসব আজির সিনেতরঙ্গর কার্যক্রমকে এইটি সমাপ্ত করা যাচ্ছু। আসন্তা সময়ের এই নয় চলচ্চিত্রর আও কিছু গীতক নিয়ে আসবু পুনি আপনার নিকটক। সে পর্যন্ত বিদায় নিয়ে রয়েছি মু গোপীনাথ।